0: দাদা বৌজুল আগে তো
1: ইয়ো কুরা গোপিয়া
2: ইয়ো কুরা গোপিয়া ইয়ো কুরা গোপিয়া।